0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাবদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াম বর মাকসুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা mengampunkan dosa orang yang mati syahid kecuali hutang। হাদিস রিওয়ায়াত মুসলিম।
1: রেডিও মালয়েশিয়া কেডা FM।